0: ভোর হইতে উঠি যাও, কি একটা ইজতক পহিল কিরণ সঙ্গ ফুলায় লাগত আছে, ফুল প্রকৃতি মে ঘোরায় লাগত আছে, মুরজা আবাওয়ালা কাল লেল।
1: প্রগতি তখনই ভ সকইয়া যখন পুরুষ আর মহিলা সমান রূপ সা সব ক্ষেত্র মে এক রঙ হুনকা অধিকার প্রাপ্ত হেতা।
2: আ মনুখ লেল তো বুঝু অত্যন্ত জরুরি, পাঁচ বুনি নেই হ্যাত তো খেতি নেই হ্যাত, আর খেতি যা নেই হ্যাত উপজা নেই হ্যাত তো আমরা লোকেন খ্যাব কি।
3: মামা বানে জানে বাবা জেনে জাদা।
4: নমস্কার মিথিলা।